0: অনুষ্ঠানে আজ রয়েছে আধুনিক গানের আসর সঞ্চারী। অনুষ্ঠানের শুরুতেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই উক্তিটি, শুধু একজনার কাছ থেকে নয়, বহুজনার কাছ থেকে, যার কাছ থেকে যেটুকু পারো জ্ঞান কণা কুড়িয়ে নাও। অভিমান নাশ করতে হবে, অহংকারকে ধুলো করে দিতে হবে। কখনো কারো দোষ দেখো না, ভুল দেখো না, কেবল গুণ দেখো, ভালো দেখো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। NIPP প্রযোজক, কন্টেন্ট ক্রিয়েটর, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকার এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রসার ভারতী উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের জন্য নোটিস ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজাল NIPP-র অধীনে আকাশবাণী শ্রী বিজয়পুরমের জন্য অনুষ্ঠানের প্রস্তাব আহ্বান করছে। তিনটি মোডের অধীনে প্রস্তাব আহ্বান করা হয়েছে, রেভিনিউ শেয়ারিং মোড, স্পন্সার্ড প্রোগ্রাম মোড এবং গ্রেটিস মোড। অনুষ্ঠানের ফরম্যাটের মধ্যে থাকতে হবে রেডিও নাটক, ডকুমেন্টারি, গল্প বলা এবং অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা এবং সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। আগ্রহী আবেদনকারীদের তাদের প্রস্তাব জমা দেওয়ার আগে সর্বশেষ সংশোধনী সহ প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নীতিমালায় যোগ্যতা, অনুষ্ঠানের নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি এবং AIR, ব্রডকাস্ট কোড ও বাণিজ্যিক বিজ্ঞাপন কোড সম্পর্কিত বিবরণ রয়েছে। যোগ্য আবেদনকারীরা সমস্ত প্রয়োজনীয় বিবরণ এবং সহায়ক নথিপত্র সহ নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আমাদের ইমেল আইডি hoaiarportblair@prasarbharati.gov.in এ তাদের প্রস্তাব জমা দিতে পারেন। বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন পদ্ধতির জন্য আগ্রহ করে প্রসার ভারতী এবং আকাশবাণীর অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টারে আপনার সৃজনশীল কন্টেন্ট নিয়ে আসার এই সুযোগ হাতছাড়া করবেন না। এই ঘোষণাটি আকাশবাণী কর্তৃক জনস্বার্থে জারি করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিশ্ব যুব দক্ষতা দিবস সম্পর্কে কিছু কথা, বলছেন শোভারানী দাস।
1: নমস্কার, আমি শোভারানী দাস। আজ বিশ্ব যুব দক্ষতা দিবসে সকলকে জানাই আমার শুভেচ্ছা। বিশ্ব যুব দক্ষতা দিবস প্রতি বছর 15 জুলাই পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো যুব সমাজকে বিভিন্ন কারিগরি, প্রযুক্তিগত ও জীবনমুখী দক্ষতা অর্জনে উৎসাহিত করা এবং কর্মসংস্থানের জন্য তাদের প্রস্তুত করে তোলা। বর্তমান শুধু প্রতিষ্ঠানিক শিক্ষা নয়, দক্ষতা অর্জনও সমান।

0: গুরুত্বপূর্ণ। দক্ষ যুব সমাজই একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির প্রধান শক্তি। যুবকদের তথ্য প্রযুক্তি, যোগাযোগ, উদ্যোক্তা উন্নয়ন, সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করা হলে তারা আত্মনির্ভরশীল হতে পারে। দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং বেকারত্ব কমাতে সহায়তা করে। পাশাপাশি একজন দক্ষ যুবক দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি ও বেসরকারি সংস্থা, সেমিনার, কর্মশালা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। এসব উদ্যোগ যুব সমাজকে নতুন জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে সাহায্য করে। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে দেশের উন্নয়নের জন্য দক্ষ ও আত্মবিশ্বাসী যুব সমাজ গড়ে তোলা অত্যন্ত আবশ্যক। আসুন আমরা সবাই দক্ষতা অর্জনের গুরুত্ব উপলব্ধি করি, নতুন কিছু শেখার আগ্রহ বজায় রাখি এবং নিজেদের যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করি। ধন্যবাদ।
1: এতক্ষণ শুনছিলেন বিশ্ব যুব দক্ষতা দিবস সম্পর্কে কিছু কথা, বলছিলেন শোভা রানী দাস।

এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল সন্ধে 5টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6:30 শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 1টায় লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো।

শ্রোতা বন্ধুরা, এবারে আধুনিক গানের আসর সঞ্চারী। আজ আধুনিক গানের সঙ্গে রয়েছে ফুল নিয়ে কিছু কথা। ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। ফুল বর্ণে গন্ধে বৈচিত্র্যে সুন্দর, সবার প্রিয়। সে নিজের পরিপূর্ণ সৌন্দর্য দিয়ে মানুষের রূপ তন্ময় দৃষ্টিকে সুধারসে ভরিয়ে তোলে এবং চিত্তে সঞ্চারিত করে স্বর্গলোকের পবিত্র ভাব। তেমনই মন হলো ফুলের মতো, এটি শুধুমাত্র উপযুক্ত পরিবেশেই ফুটে ওঠে। আর ভদ্রতা হলো মানবতার ফুল।

মানুষকে সৌন্দর্যের শিক্ষা দেয়, মর্ত্যের শ্রেষ্ঠ সুন্দরের প্রতীক ফুলকে প্রিয়জনকে দিয়ে দেবতার পায়ে নিবেদন করে মানুষ ধন্য হয়। সব ফুলে যেমন হয় না পূজা, সব মন তেমন যায় না বোঝা। রোদ ছাড়া কোনো ফুল ফুটতে পারে না, তেমনি মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। ফুল হলো সুন্দরের প্রতীক, আর গোলাপ হলো ভালোবাসার প্রতীক।

দিচ্ছ তুমি পাপড়ি দিয়ে মোড়া। কোনো দিনও পাপড়ি ছিঁড়ে করো না যে ভুল, কারণ তুমি আমার প্রিয় লাল গোলাপ ফুল। ভালোবাসা এমন একটি সুন্দর ফুলের মতো যা স্পর্শ করা যায় না, তবে তার সুগন্ধ উদ্যানটিকে কেবল আনন্দময় স্থান করে তোলে।

ফুল বলে ধন্য আমি মাটির পরে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি সত্যিই প্রাসঙ্গিক। প্রতিটি ফুল প্রকৃতিতে প্রস্ফুটিত একটি আত্মা, ফুলের সুগন্ধিতে পরাভূত হওয়া পরাজয়ের এক মনোমুগ্ধকর রূপ। মধুর গন্ধযুক্ত ফুল লাজুক এবং নম্র। যেখানে ফুল ফোটে সেখানে আশাও রয়েছে, তাই তো ভ্রমর ও মৌমাছি গুনগুনিয়ে তাদের মনের কথা বলে যায় কানে কানে।

ফুল কথা বলে না, তারা শুধু দেখায়। প্রতিটি ফুল তার নিজস্ব সময়ে ফোটে। ফুল ফুটেছে, এটাই ফুলের চরম কথা। যার ভালো লাগলো সে জিতল, যা ফুলের জিত তার আপন আবির্ভাবেই। অপরাজিতা ফুটল লতিকায়, গর্ব নাহি ধরে, যেন পেয়েছে লিপিকা আকাশের আপন অক্ষরে। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই, ফুল থাকবে নীরবে।

আজি আকাশে বাতাসে কানাকানি, জাগে বনে বনে নব ফুলের বাণী, বুকের ভেতর শিউলি ফুটুক পাতা ঝরার মরশুমে, সাদা কালোর দুনিয়াতে রামধনু রাঙিয়ে, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, চঞ্চল মৌমাছি।

এই গুঞ্জরি গায়, বেণুবনে মরমরে দক্ষিণ আবায়, ভালোবাসা হলো ফুল, তাকে বাড়তে দেওয়া উচিত। জীবন সেই ফুল যার জন্য ভালোবাসা মধুময়।

ফুল সকলের তরে নিজেকে নিঃশেষে বিলিয়ে দেবার মধ্যেই নিজের অস্তিত্ব রক্ষা করে। সকলের আকাঙ্ক্ষিত হয়ে ওঠে, অপরের আনন্দ ও তৃপ্তির জন্য ফুল উৎসর্গকৃত, ফুল ফুটে ঝরে যাওয়ার জন্যই। ফুলের আয়ু স্বল্প, কিন্তু সেই স্বল্প জীবন পরিধিই কত মহিমাময়। ফোটার পুলক সরায় ঝরার ব্যথা, ফল চায় তার ফোটার সার্থকতা। ফুলের মতো আত্মবিসর্জনেই রয়েছে সুখ, শান্তি ইহলোকের প্রাপ্তি। পরার্থে জীবন উৎসর্গ করাই মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত। আত্মত্যাগে ব্যক্তি সুন্দর, আর ব্যক্তির সৌন্দর্যে সমাজ পবিত্র আকাঙ্ক্ষিত। নরদেবতার চরণে নিবেদিত হবার যোগ্য। সুতরাং সুন্দর পবিত্র সমাজে পুষ্পসম জীবন কাম্য। নেপোলিয়ন বলেছেন, যেখানে ফুল বিলুপ্ত হতে থাকে মানুষ সেখানে বাস করতে পারে না, কেননা একটি ফুল একটি শিশুর মতো সঠিক পরিচর্যায় সে বিকশিত হয়।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরাম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।